মাঝে মাঝে কবিতায় খোঁজা নীল আকাশ, জমা আছে সারাদিন মাছি মারা রাত দিন, সভা সমিতির কাজে হিসাব নিকাশ, চোখ বুঝে পথ চলা নেই পেছুপে কথা।